ভাইজি সালাম আলাইকুম ইঞ্জিনিয়ার মেসুদ ওই সালামের নামে কেমন কেমন আলাইকুম সালাম মোহাম্মদ গোল মাসিদ দে মোহাম্মদ গোল দের তমান্না শুক্রিয়া দে সৌদি আরব না কমেন্ট করলে দের তমান্না বলছি মিটি ভাই বেটা নেই সিগন্যাল চার নকো ফেসবুক খেলা খেলা চার কো তাই তো ঢের তমান্না ইউ জাহান মনা বলছি সালাম আলাইকুম সঙ্গে এম এস ডি সবর বাড়ি ফাইন ফাটক ইউ জাহান মনা শুক্রিয়া বলছি মিটি ভাই দাশের দিতা তা ডালিবি লদলে ইয়ার দ চাহে রিজি লদলে ইয়ার দ চাহে রিজি জিন্দগি খুশিয়া পেসো সে বল্কি মা বাপ কি সাই সে মিলতে হ্যাঁ ঢের জুতা মানা শুক্রিয়া বলছি সালাম ভাই হাওয়ার ইউ প্রোগ্রাম দে ঢের জবরদস্ত আই এম আমর হাটক ঢের জু তোমার আমর হাটক দে কমেন্ট কাবল ইউ জাহান মনা বলছি তমাম শুনে বালো কো দিল কি গিরাহ সে সালাম আলাইকুম সালাম ঢের জু তোমার সরজান মে সোদ মনানা শুকরিয়া বলছে মেসেজ নগর ইনশাল্লাহ মেসেজ দাও কেসি সাইড ওর লিস্ট কে শান্তে লিস্ট কে শান্তে ওয়েট কা সাইড ও বলছে মিদি ভাই সিগন্যাল চার পর ওয়াইফাই মে কানেক্ট করে দা ডেস তো মানা বলতা খবর দে দরিদ রসা দে রও কেন সাইড আ বলছে নদিম ও ওয়াজির তামে স্পেশাল সালামিনা ওরাস ওয়ালাইকুম সালাম সরজানা সালামিনা দে ওরাস সাইড ও ইউ জাহান মনা বলছি আসসালামু আলাইকুম সরঙ্গি চাল্লা সবর বারি ওরজি উলা মারওয়াত ইউ জাহান মনা ইসলাম না লেকি লে এহতরামাত সালামে তো দাও স্পেশাল সালাম টোলা ওরদিঙ্গে তা স্পেশাল সালাম ওছে স্পেশাল সালাম মুবাড়ি কে ছোটা বুশরা সালাম দের কে ওয়ালাইকুম সালাম ডের জুতা মনা বিশাল দাওড়া ইউ জাহান মনা মাশাআল্লাহ ও সুজানচিরা ছোটা বুশরা দঞ্চি সরা শেই কেনা ইপনি মাস পাম এত না খাকড়ে বেনঙ্গা ইয়ার সে খোবাওয়ালে পাতিস না ও পজর পজর ওর হুদাই মে ইয়াকিন দে জানান পখতুন দে মা বনা খা পাকবি না ও জুদা জুদাই উরাজে তরখি দি খোদাই দে কাফের লা ইয়ার না জুদা কামি না সাল দবড় কোট না ইউ জাহান মননা আচ্ছা আসসালামু আলাইকুম আতা রহমান এ মেজি ভাই শুদ ডেরা মোস্ট আজ ডের আচ্ছা আচ্ছা সো ডের দা মোস্ট ওয়েলকাম ওয়েলকাম সাইড ডের জমানা ডের সে বাদাম দে আউজ ওর দা পরগাম হো ডের মাসরা ওন্দাই আতা রহমান ইউ জাহান না ওর জিলাই ওই শেখ সরজান মে সুতাম স্পেশাল সালাম ইনার কো ওয়ালাইকুম সালাম ইউ জাহান না ও দে সর সর আছে ঈদগাহ জনবি বকর সে মোহাম্মদ হাফিজ আর রহমান হাবিব মালিক খলিল মালিক আলী রহমান মুলতান সে ওচে ওয়েলকাম টু দা শো ডের জমানা বেহদা মানানা